শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগে বাস করছি যা নির্ধারণ করবে যে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় আইনের শাসনের উপর ভিত্তি করে রচিত একটি অবাধ ও মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে পারবে কিনা। তিনি আরও বলেন, জাপান শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আইনি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে সক্রিয়ভাবে কাজ করছে। মোতেগি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় ক্ষেত্রে প্রেসিডেন্সি জাপানি বিচারকদের দ্বারা অলঙ্কৃত হওয়ার বিষয়টি আমাদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন ঘটিয়েছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি প্রক্রিয়ার ফি একাধিক স্তরে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপটি অনুমোদন করা হয়েছে এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর সাথে সঙ্গতি রেখে এটি 1 অক্টোবর থেকে কার্যকর করা হবে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য বর্তমান ফি 10,000 ইয়েন বা প্রায় $63 থেকে বৃদ্ধি করে $200,000 বা প্রায় $1,250 বেশি নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়াটি কেবল সশরীরে উপস্থিত হয়েই সম্পন্ন করা যাবে। আবাসিক মর্যাদা নবায়ন অথবা পরিবর্তনের জন্য বর্তমান ফি দাপ্তরিক কাউন্টারে $6,000 বা প্রায় $38 এবং অনলাইনে $5,500 বা প্রায় $35 নির্ধারিত রয়েছে। 3 মাস পর্যন্ত অবস্থান করার ক্ষেত্রে কাউন্টার এবং অনলাইন উভয় ক্ষেত্রেই মাশুল বৃদ্ধি করে $10,000 বা প্রায় $63 করা হবে। 1 বছর পর্যন্ত থাকার জন্য কাউন্টারে ফি বৃদ্ধি করে $33,000 বা $205 বেশি এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হবে। 5 বছর বা তার বেশি সময় অবস্থান করার জন্য ফি কাউন্টারে $75,000 বা প্রায় $470 এবং অনলাইনে

0: সময় সরানো মাটি টোকিওর বাইরে দুটি স্থানে পুনরায় ব্যবহার করা হবে। সূত্র মতে, সরকার টোকিওর পার্শ্ববর্তী সাইতামা শহর এবং উত্তর পূর্ব জাপানের সেন্দাই শহরে কেন্দ্রীয় সরকারি দপ্তর কমপ্লেক্সের প্রাঙ্গণে মাটি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাটি ফুকুশিমা জেলার অন্তর্বর্তীকালীন সংরক্ষণাগারগুলোতে রয়েছে। আইন অনুযায়ী 2045 সালের মার্চের মধ্যে এই মাটি জেলার বাইরে অপসারণ করতে হবে। চূড়ান্ত বিকিরণের পরিমাণ কমানোর লক্ষ্যে সরকার দেশজুড়ে জনকল্যাণমূলক কাজ ও অন্যান্য প্রকল্পে স্বল্প ঘনত্বের তেজস্ক্রিয় পদার্থ যুক্ত মাটি পুনর্ব্যবহার করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা সম্পর্কে বোধগম্যতা বৃদ্ধি করতে সরকার গত বছর থেকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সহ বিভিন্ন স্থানে এই মাটি ব্যবহার করে আসছে। টোকিওর পুনর্ব্যবহৃত স্থানগুলোতে এই মাটি ফুলের বাগান এবং অন্যান্য এলাকায় রাখা হয়েছে। এতে প্রতি কিলোগ্রামে সরকারি মান অনুযায়ী 8,000 ব্যাকেরেলের বেশি তেজস্ক্রিয় সিজিয়াম নেই। তেজস্ক্রিয়তার বিস্তার রোধ করতে উপরে সাধারণ মাটি দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলার সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়েছে যে আশ্রয়কেন্দ্রে পরিবেশিত একটি শুকুরের মাংসের পদ নিয়ে অভিযোগ করে মুসলিম আশ্রয় প্রার্থীরা গোলযোগ সৃষ্টি করেছেন। মুসলমানরা ধর্মীয় কারণে শুকুরের মাংস গ্রহণ করেন না। এনএইচকে আশ্রয় কেন্দ্র স্থাপন করা কুমামোতো জেলা সরকার এবং জেলার 38টি স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয় এবং জানতে পারে যে এমন কোনো সমস্যা ছিল না। গত মাসে কুমামোতোতে ভূমিকম্প আঘাত হানার পর থেকে এক্স, থ্রেডস এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য পোস্ট করা হয় যে খাদ্য সহায়তা হিসেবে পরিবেশন করা শুকুরের মাংসের মিসো স্যুপ নিয়ে মুসলমানরা অভিযোগ করেছেন। এই ধরনের পোস্টগুলো মোট 16 মিলিয়নেরও বেশি ভিউ পায়। জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার আগে অনলাইনে করা একটি মন্তব্যের উপর ভিত্তি করে পোস্টগুলো করা হয়েছিল। প্রকৃতপক্ষে জেলার একদল মুসলিম এবং আন্তর্জাতিক অলাভজনক সংস্থাগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগোষ্ঠীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। কুমামোতো জেলার একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে এমন কোনো বিভ্রান্তি ছিল না এবং খাদ্য সহায়তা হিসেবে পরিবেশিত শুকুরের মাংসের পদ খেতে না পারার বিষয়ে কোনো মুসলমান ব্যক্তি অভিযোগ করেননি। কুমামোতো ইসলামিক সেন্টারের প্রধান বলেন, অনলাইনে এই ধরনের পোস্ট ছড়ানোয় তিনি দুঃখিত, কারণ কিছু লোক এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে পারেন। তিনি বলেন, এই ভুয়া খবর উপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। তিনি বলেন যে তিনি 25 বছর ধরে জাপানে বসবাস করছেন এবং সম্প্রতি তিনি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেতে দেখছেন। তিনিও বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা থাকলে জাপানি জনগণ যেন তা তাদের জানায় এবং ইসলাম বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি সর্বদা প্রস্তুত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 27 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বেশ কয়েকটি মিত্রদেশে পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন যে ইরানের বিরুদ্ধে আপাতত নতুন কোনো হামলা চালানোর সম্ভাবনা নেই। মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তা ও অন্য একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রচার করে। সোমবার ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ঘোষণার পর এই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে। তেহরানের উপর সামরিক হামলা থেকে দৃশ্যত অর্থনৈতিক চাপ প্রয়োগের দিকে ওয়াশিংটনে সরে আসার প্রতিফলন ঘটছে এই পদক্ষেপে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রুবিও ইঙ্গিত দিয়েছেন ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর উপর মার্কিন নৌ অবরোধের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করছে ওয়াশিংটন। প্রতিবেদনে অপর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই নীতি অন্তত নভেম্বর মাসে নির্ধারিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন একটি সামরিক অভিযানের বিষয়টি যখন আবারও বিবেচনা করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এটা হচ্ছে আরেকটি ইঙ্গিত যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং অন্তত আপাতত এর অবসান তিনি চাইছেন। ইরানের সাথে ব্যবসায় জড়িত এমন কোম্পানি ও ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ওয়াশিংটনের পদক্ষেপের সমালোচনা, যেখানে তিনি করেন আন্তর্জাতিক আইনে এই পদক্ষেপের কোনো ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন যে অবৈধ ও একতরফা এই নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা চীন করছে। তিনি আরও বলেন ইরানের সঙ্গে বেজিংয়ের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর আওতায় পরিচালিত হয় এবং এতে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া উচিত নয়। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই পদক্ষেপ ঘোষণা করার পরপরই চীন তাদের প্রতিক্রিয়া জানায়। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ইরানের আর্থিক সংযোগের বিরুদ্ধে একটি অর্থনৈতিক হামলা চালাবে। বেসেন্ট সতর্ক করে দিয়ে বলেন যে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা এখনও চলছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রধান আসিম মুনির ইরান সফর করেছেন। মুখ্য এই মধ্যস্থতাকারী ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাব এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই। সেনাবাহিনী বলেছে উত্তেজনা ছড়িয়ে পড়া কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে তারা আলোচনা করেছে। হরমুজ প্রণালী পরিস্থিতি এবং সংঘাতের দ্রুত সমাপ্তি টানা নিয়েও তারা কথা বলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই সফরে যোগ দেন। তিনি বলেছেন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বৈঠকটি যে ইতিবাচক ইঙ্গিত প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে তার উল্লেখ করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার আভাস তিনি দিয়েছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস সমিতি আইসিআরসি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ে দ্রুত বিধিমালা প্রণয়নের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মানুষের সম্পৃক্ততা ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন ও হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে এসব অস্ত্র ব্যবস্থা নৈতিক ও অন্যান্য উদ্বেগ সৃষ্টি করছে। এগুলো নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা চলমান আছে, তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার লড়াইয়ে এরকম অস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ ও আইসিআরসি বলেছে, আমরা এখন একটি নৈতিক সীমারেখা অতিক্রম করার বিপজ্জনক রকম কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, যা হচ্ছে যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মানুষকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা। সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ সহ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক একটি দলিল অবিলম্বে অনুমোদনের আহ্বান জানিয়েছে তারা। আইসিআরসির একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতগুলোতে ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আরও বেশি গতিতে এবং ব্যাপক পরিসরে ব্যবহৃত হচ্ছে। ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে তিনি আসন্ন সংকটের তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা আরও বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দেশগুলোকে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য নয় তা নির্ধারণ করতে হবে এবং এ ধরনের অস্ত্র যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। ফুকুওকা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বুধবার 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে জাপানের কিছু অংশকে আরও একদিন বিপজ্জনক তাপ প্রবাহের মোকাবিলা করতে হয়। ফুকুওকা বিমানবন্দরের তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি। অন্যদিকে দাজাইফু শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি। পশ্চিম জাপানের আরও কয়েকটি স্থানে তাপমাত্রা 39 ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছে। জুলাই মাসের শেষ দিকে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পের প্রভাব এখনও কাটিয়ে উঠতে না পারা কুমামোতো জেলার কিছু অংশে প্রচণ্ড তাপপ্রবাহ আঘাত হেনেছে। ইয়াতসুশিরো শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি এবং কুমামোতো শহরে ছিল 38.9 ডিগ্রি। জাপানের 47টি জেলার মধ্যে 37টিতে বুধবারের জন্য হিট স্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন লোকজনের উচিত হবে এয়ার কন্ডিশনার ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও লবণ গ্রহণ করা। পশ্চিম জাপানের কাগাওয়া জেলার ধান চাষীরা সাম্প্রতিক বৃষ্টিপাতের অভাবে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন। ফুজিমোতো মাসায়ুকি হিগাশি কাগাওয়া শহরে প্রায় 2.4 হেক্টর জমিতে ধান চাষ করেন। তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে পানির অভাবে তার কিছু ধান খেত শুকিয়ে গেছে এবং ধানের শীষগুলো বাদামি হয়ে গেছে। বৃষ্টিপাতের অভাবে ধান খেতে সরাসরি পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং কৃষিকাজে পানি উত্তোলনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসের শেষে ফসল কাটা শুরু হওয়ার কথা, কিন্তু ধানের গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বাড়েনি এবং কিছু খোসা খালি রয়ে গেছে। ফুজিমোতোর ধারণা বর্তমান পরিস্থিতিতে তার ফসল প্রায় 40% কমে যাবে। সেচ পুকুরের পানির স্তর অত্যন্ত নিচে নেমে যাওয়ায় এই পরিস্থিতি অব্যাহত থাকলে ফসলের পরিমাণ আরও কমে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। ফুজিমোতো বলেন তিনি শুধু অবশিষ্ট পানি অল্প অল্প করে অন্যান্য কৃষকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। বন্ধুরা, আজও হবে ফান, একসঙ্গে জাপানি শেখার আনন্দে।
0: আজ আসরের 26তম পার্ট, এতে আমরা শিখব কিভাবে জাপানিতে একাধিক অনুভূতি এক বাক্যে প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র তাম জাপানে পড়তে এসেছে ভিয়েতনাম থেকে। সে এবং একই বাড়ির অন্য দুজন বাসিন্দা মিয়া এবং কাইতো রোবট বাড়িওয়ালি হারুসানকে নিয়ে আজ একটি পার্কে এসেছে ওহানামি উপভোগ করতে। ওহানামি হচ্ছে বসন্তকালে স্বল্পকালের জন্য ফোটা চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের প্রথাগত উৎসব। এ সময় চেরি ফুল ফোটা পার্ক ঘুরে দেখা ছাড়াও লোকজন চেরি গাছের নিচে বসে পানাহার করে থাকে।

0: থাকেন। তাম ও তার বন্ধুরা একটি চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে বসে পড়ল।
1: তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা জানতে চলুন শুনি আজকের ২৬তম পাঠের স্কেট।
2: ও বেন্তো দা ইয়ো, বোকু গা সুকুত্তান দা, দোজো।
3: কিরে, সুগোই, ইতাদাকিমাসু। কোনো তামাগো ইয়াকি আমাকুতে ওইশি দেসু।
4: কাইতো ওয়া 本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
1: এবার প্রতিটি সংলাপের অর্থ জেনে নেয়ার পালা।
0: বিছানোমাদুরের মাঝখানে একটি বক্স লাঞ্চ খুলে কাইতো বলল,
2: お弁当だよ।
1: এই যে বক্স লাঞ্চ।
2: 僕が作ったんだ。 どうぞ।
1: আমার বানানো খাবার খেয়ে দেখুন প্লিজ।
0: সুসজ্জিত খাবার দেখে মিয়া মুগ্ধ হয়ে বলল,
3: কিরে,
1: কি সুন্দর।
0: সুন্দর সাজানো বক্স লাঞ্চ দেখে তামো অবাক হল,
3: সুগোই,
1: দারুন।
3: ইতাদাকিমাসু,
1: খেয়ে দেখি।
0: তাম প্রথমে জাপানি অমলেট খেতে আরম্ভ করল।
3: কোনো তামাগো ইয়াকি আমাকুতে ওইশি দেসু।
1: এই জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
0: মিয়া বলল,
4: কাইতো ওয়া হন্তোনি রিওরি গা জোজু দা নে।
1: কাইতো, আপনি আসলেই খুব ভালো রাঁধতে জানেন।
0: জবাবে কাইতো জানালো,
2: বোকু শেফ নিনারিতাইন্দা,
1: ভবিষ্যতে আমি শেফ হতে চাই।
0: মিয়া মাথা নেড়ে বলল,
4: ইনে,
1: সে তো খুবই ভালো কথা।
0: হুম, কাইতোর মধ্যে প্রতিভা আছে বটে।
1: আজকের মূল বাক্য হল, জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
3: কোনো তামাগো ইয়াকি আমাকুতে ওইশি দেসু।
1: এই বাক্যটির গঠন রীতি বুঝতে পারলে আপনি নিজের অনুভূতিগুলো জাপানিতে এক বাক্যে সাজিয়ে বলতে পারবেন। সবার আগে চলুন দেখি মূল বাক্যটিতে কি কি আছে।
5: কোনো তামাগো ইয়াকি
1: মানে হল এই জাপানি অমলেট। এখানে
5: তামাগো ইয়াকি
1: মানে হচ্ছে জাপানি অমলেট, যা সচরাচর বক্স লাঞ্চের একটি পার্শ্বীয় পদ হিসেবে থাকে।
5: আমাকুতে
1: কথাটির মূল শব্দ হল একটি ই বিশেষণ, আর তা হল
5: আমাই
1: বা মিষ্টি স্বাদের, আর
5: ঐশি
1: মানে হল সুস্বাদু। আজকের পয়েন্ট হল, দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ পদের ভাব একটি বাক্যের মাধ্যমে প্রকাশ। বিশেষণ যদি হয় ই বিশেষণ, তাহলে এর শেষ ভাগে থাকা ই অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন। আজকের পাঠে যখন
5: আমাই
1: বিশেষণটি
5: ঐশি
1: বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে, তখন
5: আমাই
1: হয়ে গেছে
5: আমাকুতে,
1: আর তারপরে বসেছে
5: ঐশি।
1: তাহলে পুরো কথাটি দাঁড়ালো
5: আমাকুতে ঐশি।
0: এবারে শুনে শুনে শব্দ করে বলুন,
5: আমাকুতে ঐশি দেসু। কোনো তামাগো ইয়াকি আমাকুতে ঐশি দেসু।
1: এবার একটি পার্ক সম্পর্কে অনুভূতি প্রকাশ করা এক সংলাপ শুনি।
6: উয়েনো কোউেন দো দেশিতা কা?
7: হিরোকুতে কিরেই দে তোতেমো ইয়োকাত্তা দেসু।
1: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: উয়েনো কোউেন দো দেশিতা কা?
0: উয়েনো পার্ক কেমন লাগলো?
5: উয়েনো কোউেন
1: হল উয়েনো পার্ক, টোকিও নগরীর একটি বিখ্যাত ও বড় পার্ক। মানে কেমন লেগেছে বা কেমন ছিল, অর্থাৎ ঘটে যাওয়া বিষয়ের অনুভূতি জানতে চাওয়ার প্রশ্ন এটি।
0: এটা যেমন বড় তেমনই সুন্দর, খুব ভালো লেগেছে।
5: হিরোকুতে
1: কথাটির মূল শব্দ ছিল ই বিশেষণ,
5: হিরোই
1: মানে বড় বা খোলামেলা। পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এটির রূপান্তর ঘটেছে। আর পরের বিশেষণ
5: কিরেদে
1: আসলে একটি না বিশেষণ,
5: কিরেনা,
1: যার অর্থ সুন্দর বা পরিচ্ছন্ন, কিন্তু এটিও আবার এর পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রূপান্তরিত হয়েছে। লক্ষ্য করুন, কোনো না বিশেষণকে পরবর্তী বিশেষণের সঙ্গে যুক্ত করার সময় এর না অংশটি বাদ দিয়ে সেখানে জুড়তে হয়
5: দে।
1: সব শেষে আছে
5: তোতেমো ইয়োকাত্তা দেসু,
1: অর্থাৎ খুব ভালো লেগেছে।
0: বন্ধুরা শুনে শুনে শব্দ করে বলুন,

0: 広くて綺麗で、広くて綺麗でとても良かったです。
1: আচ্ছা, এবার অন্য অনুভূতি প্রকাশ অনুশীলন করা যাক। মনে করুন, আপনি বলতে চান জাপানের ট্রেনগুলো হচ্ছে সময়ানুবর্তী আর সুবিধাজনক বটে। সময়ানুবর্তী কথাটির জাপানি
0: সেইকাকুনা,
1: এবং সুবিধাজনক হচ্ছে
0: বেনডিনা।
1: খেয়াল করেছেন তো, দুটোই কিন্তু না বিশেষণ। চেষ্টা করুন এবার বলতে। আজকের বোনাস বাক্যটি কাইতো বলেছিল বক্স লাঞ্চ খুলে মেলে ধরার সময়। কাউকে কিছু সাধার সময় বলতে হয় মানে প্লিজ নিন। আসলে এটা অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন অন্যকে কোনো কিছু খেতে বলা, সম্মান দেখিয়ে কোনো কাজ আগে করতে বলা, বা এমনকি তার প্রাপ্য কোনো কিছু দেওয়ার সময়ও এটি বলতে হয়।
2: শ্রোতা বন্ধু, আপনাদের পালা এবার, শুনে শুনে বলুন।
1: এ পর্যায়ে আর একবার শুনব আজকের স্কিট।
3: ও বেন্টো দা ইয়ো, বোকু গা সুকুত্তান দা, দোজো।
4: কিরে, すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
5: カイトは本当に料理が上手だね。
3: 僕、シェフになりたいんだ。
5: いいね。
6: ハルさんの知恵袋。
2: এবার হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের প্রথা ওহানামি সম্পর্কে।
1: আসলে সাকুরা মানে চেরি ফুলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। বসন্তের ক্ষণস্থায়ী এই ফুল ফোটে মাত্র দিন দশেকের জন্য, মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানের দক্ষিণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে উত্তরে গিয়ে শেষ হয়। দেশের মধ্যভাগে থাকা টোকিও অঞ্চলের লোকজন চেরি ফুল অবলোকন করতে পারেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে। কোন তারিখে দেশের কোথায় চেরি ফুল ফুটতে পারে এবং কোন অঞ্চলে বর্তমানে প্রস্ফুটিত অবস্থায় আছে তার পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে গণমাধ্যমগুলোতে।
2: লোকজন সাধারণত কোথায় ওহানামি করতে যান তাও বলে দিন দিদি।
1: আপনি তো জানেন, কাছাকাছি থাকা পার্কে এবং দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ থাকা রাস্তায় লোকজন চেরি ব্লসম দেখতে যান। টোকিওতে চেরি দর্শনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েনো পার্ক এবং শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন। কিন্তু আপনি জাপানের যেখানে যান না কেন, চেরি ফুল উপভোগ করতে পারেন। কোনো কোনো এলাকায় রাতের বেলা চেরি গাছে আলোকসজ্জার ব্যবস্থাও থাকে, তখন সেটা মনে হয় যেন বাড়তি পাওনা। শ্রোতা বন্ধু, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা
2: জানাবেন কিন্তু, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।